চাকান আরন হাতকে কান নাং পা দেরে জন হিং চংকে বো সপ্তা লিরন তা থারে কেলো আমি তিনন আং দেংকে নাং রলং থমথম হেম তুনকে তি লাক্সি আরন থারে কে হা চানাং কানন হেম তুন আসার লেনাং জাপন থুরু দুনকে সো দারপেন বারেলন কানন দেকা থয়ক্লং পাধম তা।

0: ভিবারেলন আন্ত বলং দেনং নিজম বানন্দে জিরির নেমালং পং বানন্দে কা তুমালং পং বানন্দে মিন লুআলং পং কিন থেকে যা কানং কং তন থারে কে আ চরাবং বং লুন সে আংলো লেনং সুরন থারে কে সো রন পং দুগ জন তা ইরু কে জু দে আলাম রো থারে দে রে ফানকি বারলন নানান কে মুং আসন চক জং জি উর কে নং তুন পিন লাং নন তা
1: লাপান পড়াং নিতুম কার্বি লুনবারি মালু না জাইমেক আংডেং লো আসানসন লুন আর্জুল ইত্যাং লো লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরি পরফাই ট্রক্সি প্লেং জে কাই কাইল লাসি ডেলহি পেন গাপাচাটাক হিন্দি লাম্বেন বিরটা নাং লিতুম আর্জুক লং পো পরফাই ট্রক্সি র মিট ফ প্লেং নুটি ডেলহি পেন থট গাপাচাটাক ইংলিশ লাম্পেন বিরটা নাং লিতুম আর্জুক লং পো

0: ক্লাস আলং অসমারা তুম কাপা ফি দুন হুপ আসপুসনা সমার দাদো লাসি লাসনা সমার তুম ফান কাপা প্রাং কেপা দাম জিয়া ফানাংলি তুম টিচার হিন পেন কুপি কুপুসন সিনাংলি তুম কাংথুর পন ইগলনাংলি থানিক জিমা
1: সরল লালো আনুতিন মাতিও সমার তুম হেডি ঠেক পেট পে ইন্দি ইতুম কাতু পেরাচিনি লো আই স্কিলস কাপ্রেক কাপ্রেক আ ট্যালেন্ট কাপ্রেক কাপ্রেক কে ঠেক কাপ্রেক কাপ্রেক পামো সামিনি লিনিং জেলো আনুতিন ও সমার তুম মাত কে ঠেক পেট পে আনুতিন ও সমার তুম কে ফার্স্ট ডিভিজন ওয়াং পেট ওয়াং পেট পে সেকেন্ড ডিভিজন ওয়াং পেট পে থার্ড ডিভিজন ওয়াং পেট পে দি আর দেখাক তোমার কি উইক পিক তুম তাদো নিতুম কি আর নিং সে কি দিল লং লো ও সোমার তুম ফান কমাও সোমার সে কি উইক মা কমাও সোমার সি ইভেন ক্লাস সেভেন এট আন্ত প্রোনাউন্সিয়েশন কে ঠেক থে তুম তাদো দু বলো তাং তে নাং জোন সে প্রোনাউন্সিয়েশন ঠেক থে পোতে কোশন সে লাতুম বাই হার্ট পো কোশন সে লাতুম থ্রু রিডিং পর হি পো দি লাসে লাস কি সুং আন্তা মানে নিলিতুম কে কে ফেস নাং লো কাই কেতা এস নি বাং কে ইনুত ইংলিশ টিচার পোট সি হেডি নিলি বাং সুং পিক আন ও সোমার ফান প্রোনাউন্সিয়েশন কোসন সি কেপা থেক জিমা কোসন সি কেপা চো জিমা হেডি লাহাই কে থান লাসি লাহাই তা ইসি বাং কে আর রোড স্পেন হু বি হেক পেন কে থান হেডি কোসন সি কে থান মা হা নার্সারি কি জি হুট পেন ইতুম হেডি নন সন ইংলিশ লং পুলো তাং ইতুম ওয়েলস দোজি কনসোনেন্স দোজি দি লাহাই ইতুম কে থান পেন আমে কে পাচু এ লো পোতে এ লং কে কোসন সে পাচু পো বি কে বি এ লো পোতে বা লো মা বে লো মা বু লো মা দি লাসো কে পাচু লাহাই হরমু ভ্যাং ইতুম হেডি থান পা মিনাংছি লালো পুলো তাং প্রোনাউন্সিয়েশন কে থেক পো ন লমা সোমার তোমাং কে নট অনলি প্রোনাউন্সিয়েশন লেকে ফেস চট কালি লো নিলি বাং কে এস এন ইংলিশ টিচার লাপেন নিলি কোসন সে কে ফেস মাসি প্রোনাউন্সিয়েশন আলাম কি নিংছি লো বনস আমি প্রোনাউন্সিয়েশন কে থেক আতুম তামি থ্রু রিডিং ঠেক পামি লো পুবই ফিৎ সামি হালা ক্লাস আলং মাতি স্টাডি সানা থু কি লেক হেডি আফি পা ফি হু পাতুম দো দো দি লাসো ফানসে নন আং লিকুয়েশন তামিনা আর জুলো লাসি হালা তোমা ফান বাং কি ইলি তুম কো পিলো ক্লেম নাং জি পুলো তাং তে এস এ টিচার লাপেন একর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স কে নিলি লাপুসন সে ওসমার ফান ক্লেম ক্লেম ফার্স্ট কি হালা বাং সো সো আফান ইতুম স্টাডি নাং জি লাসো সো কোসন মা কপিয়া নিং কে হ্যাং পেন সালা সো সো চার্লি জি মা লাপেন কোসন পেনসি কো পিয়া তোভার লাপেন আবি ডি এন পেন্সিল বাং সো সো ইন কে পড়হি না থাকে পা ইন্টারেস্ট জিমা হেডি লাসো বাং ইতুম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইতুম টিচার তুম নন পেরেন্টস তুম নন সামি লাল্যাং নাং জি কে সমান সমার তুম কে স্ট্রেট জো নন নি পড়হি পো বাই হার্ট নই দে পোপো লাসো কা বাই হার্ট ক্যাপাসিটি কা বিদ্যা তুম তাদু আপো সে কো আন মালা তুম বাই হার্ট পো জিমান লে বাই হার্ট জিমান লে পড়হি বা টিপ কে বা টিম কই বা টিপ ফারু লেলা তুম পড়হি দেটস তামি হেডি আনিং লং লুট লেলু তে লাহাই সমার নম ফান কি কুপি লই তুম ক্লেম নাং জি দি লাসি লাসন ও সোমার তুম ফান কি ইলি তুম স্টাডি নাং পো কে সোমান তুম ফান কি ইতুম কে বাই পেন কে সোমান তুম ফান কি কে থেং পেন তা দো জাই রা দো কক তিতি গা হোত পেন কে ইলি লাসন আও সোমার তুম আনু তিন সি কাপ্রে কা পোসি হেডি ইতুম লা পুসন পেন তা আট্রিক পেন তা হোত পেন কি ইতুম ক্লেম নাং কো লা পেন লা হাই ও সোমার তুম ফান ইতুম জং সি কা বুজাই পেন দি কে সোমান তুম ফান আফান মাং কি ইতুম আদুং দাম সি এক্সট্রা ইন্ডিভিজুয়ালি হেডি ইতুম কে কেয়ার পো নাং কক তা দো কক আ দেহা সোমার তুম ফান কে ইতুম কে টিচার তুম কে 30 40 জন স্টুডেন্টস ক্লাসরুম লং দোপো ইতুম কে তুম হেডি এমে থাং কপি লই তুম লেকচার পো লেকচার পো লেকচার পো ইতুম ফিডব্যাক আর জুদাম দি লাসো সো লা পার্টিকুলার আও সো থেক লনি থেক থে লনি বুঝিলি নি বুঝি জে নে ইতুম কে সমান কি লাহায় লং তাই তুম আপর কা ভিডিয়াত লাপেন আপর কা দুরে দিয়াত পেন আ জক হেডি ইলি তুম আর জুদেক নে দিয়াত টেক বাই তুম ফিডব্যাক এন এডিয়াত টেক আপো সে হু লা কে লেক আও সমার দি হালা আফি পা ফি হু বা সমার তুম কে থেক থে অং অং পোলাসন কে আপো সে ইতুম টিচার তোমার রেসপন্সিবিলিটি লালো আনু তিন ফান্তা ইতুম মেক শিওর নাং পো যে ওকে লাতুম থেক লো লাসো সো বুঝি লো লাপেন কে ইনু রাও সো জং সে থেক থে পেন কাই তা মানে ফেল লাপ আও সো বলো তাং তে লাবাং সো সো ফান ইতুম হেডি পামো নিলি কি পু সন স্টাডি পা মেসি নাং বুঝি লো মা বুঝি যে লাপেন নিলি হিন পেন কা মাথা তেং কে প্রাইভেট স্কুল অং পুলো তাং তে ইতুম ইংলিশ ইউজ নাং জি দি কাই তা অনলি এসএমএস সাবজেক্ট হত পেন হিন্দি সাবজেক্ট হত সি লাসো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ তা ইউজ লং চট জি আপো সি কে সো মা তুম ফান বাং কে এস পার মি নি কে মাথা তেং কে আনুতিন মাতলে ইংলিশ তাকে ঠেক লাভ কালি আনুতিন মালে কা বুঝি আহক্তি কে দোলাভ কালি আপো সি রিকোয়ারমেন্ট হল ইতুম মেন্টু নি পেন আকে নাং হোট পাংকে লাবাং সো সো আদুং দাম সি ইতুম কার্বি পেন সামি ইতুম বুঝাই নি বা আলাং মেথাং মাদার টাং পেন সামি লাপেন লাম সাম পেন কা বুঝাই পেন লাপুসন লো পুলো তাং তে লাসো সো হেডি ও নিফানাং কাং হন বাং দো ও নিফান ইনাং কে কেয়ার বাং দো পুপেন আলাং তুম ইসি কমফোর্ট জোন নং বাং পোংকে কিছুমান তুমকে কা ফেরে পেন কমফোর্ট জোন নং বাং বেটে পোকাই কা ফেরে কা থেরা লাসো না তুমি পড়হি দু ঠেক হেরা তুম তা দোদো আপো সি লা টিচার তুম বাং তা ইসি কমফোর্ট পিনাং পো লাতুম ফান লাসো সো ফান হেডি লাসো কমফোর্ট জোন লং বাং লোপতে লা বাং সো সো চে ওলাই পো আনিং আর লো লাম চে ওলাই পো যে ও নি ফানিং হন বাং দো লোপো সি নন কি নিলা ফান নিলা সো মিস ফান বা লাসো মেম ফানি চে থানস তা মিলা নি ফানাং পু পেজি নি ফানাং বুজি জি

নহে জনালি তুম আহির লামার জান পেনলুন আর্জুলং ইকটংল আদুন্থু একা এমং ওয়ে লামার জান পেনলুন আর্জিকল নাং আলুন কিলুন বাং জিতেন তেরাং লাপেন অল্পনা ক্রুপি আলুন আলাম থেকে আপর আপর ততাং তে আর্জিক সেনাং

নানহে জংনাং লিটুম হারি হারন কিলো নালুন আর্জু লং ইকটাংল আদন্থু পঙ্কজ দাস কিলো নালুন আর্জু ইকলো না আলুন কে দিওয়ানা কর ডালা।

নলহেটং নলিতুম সিলেন্ডিয়ন কিলোনালুন আর্জুলাইটংলো আদুন্থু লেডি গাগা লাপেন ব্রুনো মার্স কিলোনালুন আর্জিক্লোনা আলুন কে ডাই উইথ এ স্মাইল

আর্মি বাংতা যে থাকল আথেমা নেলি পিলথে আদাং মিন্দার আদা আনকে নেলি পাথে আং উন পাতুর ফ্লট মতে পাশু দাগ লাসন নে উন বন সিতামে রিচু সপি লা নি প্যান আপার এ নুট আকাং টাং দোলাং নাংলি আকাং টাং নাই ফানজংসি গেদুজি বেগ লেপনতে নি প্যান আকাং টাং নাই বাংকা ইনু দোলাং পুরা থানলো মাসি রিচু সপি বাংকে থাকুন থুলো এনতে কুমারল কে দোলাং পুরা আর নি ফান আর জুলো আমাসি আর নি বাংতা থানলো ও রিচু সপি আকাং টাং নাই কে তুম ইংহুন হেলো পুরা পুলো লাসু ইংহুন আলং বাং লে নাংলি দামথুরং পুরা পুলো আমাসি বাংসু রিচু সপি বাংতা আকো ইংহুন আলং পাই আকো দাম লিলো ইকে দামলো দামলো দামলো হা ইংহুন আলং লি দাম রক লিলো ওকে রিচু সপি বাংকে আমাসি ইংহুন বাংতা আর জুলো আই রিচু সপি নাংলি কায়াল নিলে কেবাং গালিলে কুপিয়া কামসি নন্দাক পিনিয়ারনি কেবাং মা পুরা ইংহুন বাংতা রিচু সপি ফান আর জুলো আমাসি রিচু সপি বাংতা পুদুলো আই ইংহুন নি কেবাংকে লাসন হেলো আথেমা নাং হেলো পুতে পিরথে লং আকাং টাং নাই পু লাসি নে কেবাং লাসি নে তাহা পিলথে মিন্দার লং কেদু ইনুট আর রিচু সুপিলো পুরা রিচু সুপি বাংতা ইংহুন ফান চে থানলো আমাসি ইংহুন বাংতা চে থাকদলো আই রিচু সুপি কাংটাং নাই ফানজংসি নাংলি কেদুজি লে পনতে নিলিলে কাংটাং গালি আথেমা আহক তেমা রিচু সুপি পুরা লবাংদা থাকদলো নেতা ইংটাংকে ইংটাং উ তেমা বন সীতা পিরথে আলং বাংকে নে ইংটাং উ পুসিতা মে ইংসি আহর মু ফান নে চহাই উন এ আথেমা নেলি আর নি ফান কে নে বিনথেপ বিনথেপ উন বন সীতা নেলি প্যান আকাং টাং নাই দোলাং নেলি প্যান আকাং টাং নাই বাংকে তুমন হেলো লাসি নাংলি তুমন না লংলে দাম ইগ্রং ওই আথেমা তুমন কে পিরথে আলং কে জাপ বা বাংসু কে পনালিং সি নীলি ইংহুন বাংকে কি দু নাং কগতি লাসি নীলি তুমন ফান ছায়ন এ লাসি নাংলে কাং টাং ফান জংসি কে দু জিবেক পুলোতে হা তুমন লংলে দাম ইংন পুরা হা লা ইংহুন বাংতা থানুন থুলো আমাসি রিচো সুপি বাংতা হা তুমন লং দাম থুলো মাসি তুমন বাংতা আর জুলো আই রিচু সপি নাং আকাইলে কেবাং কালিলে কুপিয়া কামসি নাং নীলং কেবাং মা পুরা তুমন বাংতা রিচু সপি ফান আর জুলো আমাসি রিচু সপি বাং থাকদলো তাহ আই তুমন নাং হিনলো পুতে পিরথে লং কাংটাং নাই পপত লাসি নে নাং ফান নাং দু লং বেগ নাংজি পুরা রিচু সুপি বাংকে তুমন ফান পুলো আমাসি তুমন বাংতা থাকদলো আই রিচু সুপি নে ইংটাংটে নে কুসনসি কাংটাং প পুরা তুমন বাংতা রিচু সুপি ফান ফানলো লাসি রিচু সুপি বাংকে থাকদুন থুলো আই তুমন নাংলি কুপিসি কাংটাংতে দেট প আথেমা নাংলিকে হেম রিত থেংপি থেংপ্রাং আনতা জাপ এট ভাইনু এট উনকে পুরা পুদুনলো রিচু সুপিয়া বাংতা তাহ আমাসি তুমন বাংতা থাকদুন দেলো রিচু সুপিয়া ফান আই আহকে আহক রিচু সুপি নিলি তাই তাংকে ইং তাংলো পিরথে লং থেংপি থেংপ্রাং হেম রিত আফান আনকে নিলি জাপ থাই পাহু থাই উন বন সীতা নীলি পেনি নুট আকাং টাংদো হালাকে তেপ্লং হানলো পুরা তুমন বাংকে রিচু সুপি ফান ফানুলো আথেমা তুপ্লং ফানকে নীলি জাপ ফিতন এ বুট ফিতন এ

নহেজং নলিতু রদর চিঠি লামারজান পেনলুন আর্জুলং ইক্তাংল লাকে আকাশবাণী ডিফু নলিতুম জাইমেক আর্জুলং বম লাকে আসামিস লামারজান লুন আজাইমেক আংদে তদাং তেলা বংশ আজাইমেক আংদে আলং পিনি কিরত কিবা দুসিলুন আর্জুগ্লুনা অগ্নি সাক্ষী লামারজান পেন আলুন কিলুন বাং জুবিনগার আলুনালাম থেকে ওম প্রহা বটল তাতাংতে আর্জিক সিনা।

0: lake akaswani difu nangli tum cha me karjulong bom lake fm ben along pen mega hertz phari sira tok bor sirke la pen ke news on air app pen ta jaime nangli tum arjulong ikji adun thu malini teron pi aningar lo lam the arjik sena
1: Men lake milina teron pi lapen likido lake bithilangsu matipung rut nilihin pen chithan bonji kelabson hen lo niliki klemasai abangke nilino namatke nilihe masai sumar ka chelang lahaya kamse niliklem bomlang lapen nili kireng jia phana bangke nili ri jaista menili ri asai sa menili klem hanki lapen ason ason han karchi lahai nili klem pon bom lase lahai pen ajok nili kijor dun lapson se nili klem bom lapen hemalong stambe nili pi kiroi na samene liklem pon bom lasi kireng je phan bang ke li swar lo tum thek ana bang ke klem nang ji phelo ne liga do we phan same pachini pon bang ke lase non ne lilam the bang ke lapan si ington kok lo kardam
0: lage akashwani difu adun thu swar lo siang tong ja me gang tengalong Inut karbiang bong nongnam kachithang klong lun barim alun kilun lun aba alun sipi kaban rong pharpi lapen hot bang hun mili kropiang bong chuchuput harjik sena
2: pini ladak studio along kachup hapon laki inut lun barim alun kilun vera bang phia phansi chophapon lo alang ni men laki kaban rong pharpi alang li lun chotakali karbila marjan along sitami jeparchan dun berabang philo lasi aprangsi alang li phan suri suri kardong pajeriklo
3: kardo
2: kecheng sinang li lam la penang li kuna sinon ke dobom lona jathanik jima
3: nili kele bangke dongkam kam artu ke kang rohang ro stami non dobom bangke dipu pirbi market sidu
2: tangte nang li la lun ki lun dun ke commentu pensi ke pangcheng dun cheng lo
3: লালুন কিলুন কে পাংচেং দুন পু বাঙ্গে নি বিহেগাং কো বাঙ্গে লানলুন লি খেলা হিনসি নি হা খেলা লক্সু কা খেলা দুন ল লা নিলি করতে বারে রং ফার পি পু বাহে লালুন লুন দুন থেগনং ল পুখলা লে থেপি তম লুন কিলুন থেগনং ল জয়সিং রং পি লাতুম লং থেগনং ল কে হেমাদু লুন টক জি স্টাপ জয়সিং রং পি দা বাং পো লাতুম লুন টক পো আমানে দা লালুন কে টক থেগনং ল আকো নিলি কিলুন ওয়েক বাঙ্গে স্কুল হেমলং হ্যাঁ স্কুল হেমলং সার তুম নাং হন ও ক্লাসও তিলো তাই হেমনং পন্ডের পো হাডাকি লু নং থান পো আসামিসা লুন কার্বি লুন তা লুনই পো লাহাই লুন থান পো স্কুল লং সি নিলি লুন দুন বম লুন বম লুন বম পেনা ফি বাংকে লা কিস এস দুলো কিস এস জুন পো কিস এস জুন পু দৌলো লাসো জুন লং চেপাতে দু নাই পো সে নিলি ফান নাঙে পন তুম দা দু হে নাঙে রং পন তুম দৌ পুখিলা লাই থে পি জয়সিং রং পি সঞ্জয়

0: bulalo neli fasa nong ac long dun lo
1: choro lo nang li phanang kang thur cheng ke nang li koma phan si amen ke en kang tung la lun ki luna hina na thu he nang li phanang kang thur bang do pulomati ase nang li koma phan si amen thanik ji ma koma se nang kang thurik cheng ma
0: o nang kang thur pu bang ke jaisang rong pi bukhla le thepi dum lo stame neli korte da lun lun o mati la ta lun lo la ki lun long ni ta lun dun lo akwa lang da biheg lang mati lun charli hu la practice dam popule tin ve dam he poni ta lo dun po joi dun po dok mo ka helo mati la club gi bi las lo mati ki jut si ke dok mo ka lo so ta ni phana bang ke nang ki biheg lang polo ni te ba ku ras lun lo ni phan bang ke rumar lo sinang bi kang kok lo সর পেন্দাল পুক জয় জয় দন পাম ল
1: আটাই কোন বাগ দপ নাইলা সর
0: আটা বাগে বিকি বিহেগলা লা নিকরতে দ বিহেগলা মতি হালা সিকু রাসার জাম লং চলা নিকি বি অংলা মাসি কিলো নে লুন তার জাম লং দে ল চেলন দে দে পেজাল ও করে আ থেতুম লং নি বিহেগ মাই কে কার জাব দুন চেলন লে মা নাং নাং লুন দু নাং নি না কে রুম পেন হ দাম পুরি মা হেমং বেং গাং চে আ দক মকা হল বাগে সিতে কে লং জোন পেন কে নি হু হামরেন সিপাতে দুন লা সুপেনা ফিতা কো নি দা সুরহেজান চেপাতে দুন লহে লা সুর বাঙ্কে লং দে থে বাঙ্কে লুন কি লুন জি হো নিলি স্টেশন যাব এল তো মন আর বি হেরা স্টেশন দা ফাং হো গিতার হেন এল নীল ফানকে লা এ কেনি কিথি পিথে তুম হে তে বুলা রুম সঙ্গ পা তুলু নি ফান না নি প্রাণ কে জগি ফান আমার লুন কে সাবে লো কি লুন কে বাং হতা হেরাই একদম এবার আমার দন লাং বা আগে আফিনাং চি লুন থু নই পোলো নি গেকা ফিরে নি ফুকু সোমা লং দুন এদেল আলুন বাঙালা তা জৈসং রং পিসি তগলো আপ্রাঙ্গে জুবিন গাড় ফানি সোলন কি পিবে প্রাঙ্গালি নিলি ফান সঙ্গ পিবা প্রা হালা জুবিন গাড় বাঙ্কে আনিগে চে হ্যাঁ আলুন সঙ্গ পিলো হেলা ফানকে নি ফান বাঙ্কে লা দেট কে চিং হন আলাম থে সে না পি আমার লুন দুন এদেল নিবা সব ফি প্যানকে আকো ডাক তারা লাং সুচেং ফেলুম গে তারা লাং সুহর বাঙ্কে নি বাং মাথা থুলো হে নি বাঙ্গে লুন দুন দিল লুন কি মিকে লুন বারিম কে ডাক মানুষ নি চেং দুন কিলুন পারমেনেন্ট খেদি কিলুন বের খে হ্যাঁ সব প্রাঙ্গ লুন লহে স্তমিল আস পেনা ফিগে নিগে লুন কি মিগে লুন লি লুন কর্তি নি বং না লুন দুন সব ফিগে নি বং যাই সঙ্গ রং ফার হে লা বাঙ্কে লুন কি মিগে লুন কি চেং লো আমার সে নি বাঙ্কে হেম পেন কে লুন কি মি কি লুন বাং দু ওলো পন নিগে আবার রিম সি চালি পু পু মার লা সুট কে নিগে আবার রিম সি কি লুন কি চেং লুন লহে
1: কান্তে নাং লিগো না লো কে লুন চেং কে লা লুন বার রিম বাং হে
0: এ কে নি লো তারা লাং সু তারা লাং সু সি নি না লুন দুন চেং লো আলু না নাং টক পিবা আবি তো এ আলাদুং লাই ওসোবা ওসোমার ফান হেদি ওসোমার কে বাই আলুন পি নি পুকি নি বাং লং লিগে লং দুন গালি না বাং কে টক পিলে না পি গালি তেকে লাং জুন পেন লুন দুন নই পুল নি ফান বাং কে এ ওসো কে বাই লুন লুন নই পুল টক থেক বাং আবি দে নিজির পি তুম তা নি বাং জুই ফি আলং লং হাং দাম ল আবি লং লি না হক লং তা লং লি লং থাই বি না থান বাং তাবি দেলু মাহালা সো নি নি নিং চি মাথা লা নি বং মার দু মাতি লা জু ই চি জুক প হালা বু সক্তা টা হন পন মাতি ইহি আরি কে বু সক্তা এঙ্কে ইহি আরি কে উসু নি বং চি জুক প আমা দে বাং তা কে লাগ মা বস্তা চিলে মে ইজয় লহে নি বং হানি কেং মে জি হি জু বু সক্তা টা পাকলাম পিতে

0: উপায় নাই থ্যাংক
1: আমার
0: গে নেবাংদা এসক সনল হুমার আকু আর্জাব তুল মেঘ্যাং লতা নিছাক পোমতি কেলা হিজুক হিজুক সাইল নেবাম পেন লোক হিজুক পন্নজ ই হে কাং দয় পনে তাল পেন হে আমার গে লাসলু নি মিঠাং যে টক পন গে লাসন লুন তে চৌ ইমা নাহক তা লুন টক থাই বিদেল হাং থাই বিদেল নিজের পিদম দা নাহক তা হাং থাই বিদেল বলো আমার তে নাম রাল লং লুন থা তো পাকলাং থাক বলো অকলাম প্লেয়ার লঙ্গে লুন লাং লাং পুদা চক লু লুন বলো পুদা চক লু দি ফুলুন দুন ল আনু তিন তা তুয়া ইসে লুন এর লু সুগে বাই লুন থা তুয়া এ লুন সুই বাঙাল পুসি লুন হুলে নি চকচি বল হপু লুন ল লং লং চি নে বাংস ফাস লং লু
1: কপি এহত বাং নলাকে লা ফিস
0: 1994
1: লবন কার বিনিম সরং আজে
0: ল ডাক্তার লাং সলু লাকে লা ডাকে চেং বেন গে নি ডাকচি পতে দুন তিগ নি লক সুই লং দুন লা আকু চিসিক সি পেন পেন লুন বারেম হে লাসু নাংকার জুতা নাংকার জুতুম তা নন্দ দু লাং নিফান চিতং ব হালাসু নাংকার জু হে আসন তিন নাংকার জু অং বং থে কেপ মং বং তা থাক লাভ নাই লুন লাভ নাই পেন হা ডাক অলকার বিয়ং লং কো আনমা কি দু হে দি বাং কেপ মা বাং ফারু লে দু তাহা ডাক নাম্পাং নি সার পলাই নুন লং হে দি জির কো আনমা লাকার জু তেং থাকন থেক নাই থাকন থেক লাভ লো তে লালু ফাস দাম্প আমার কো সন নি নি বাং থাকন থেক সার ব আমা সি লগন লগ লো সুদ বাংতা
1: জোনস পেন আলো
0: জুন পেন জুন কে চেং কে হামরেন পেন লুকে এংকে লাসো পেন ফি কে পু এ সুরহে জানলা লা পেন দে সি ডাক্তার লাংসো নন পু তা তারা লাংসো বের লুঙ্গে আর ফি বাংকে নি বাংকে লুন বারে লগ হে লুন দুন সামি ডাক দি ফুটে বই লুন লাং নি কিমি হে নিজের পি হান পিল নাংলে লুন দু নয় নিগে লুন বারে দু ওলো পুলে হে নিশ্চয় তা বিদে লাসো বাপি চলং তা হ নিশ্চয় আবি নিশ্চয় আবি পেন আমার নিজের পি ফানগে হালা সৈত কে লুন পোপেন আব লুন কিমি লুন জিত আজু পেন সে নাউন্স এ আজু পেন হাং এর ল মা নিজের পি বাং কে আমি আনে হাং লিং হো নি ফানে মেন হাং লো পাকে ফেরে আন তাছো হাই হি হি আমার লুন তে চিলু নন দেন পুঙ্কে নি তেন লং যাও এ মানে বাং হে দি নিসে উন এ লং তাহার নিয়ম মাসে সি সি পাথে পনি মি থাং হার মিনম চেরত পন লহে হার মিনম চেরত বম লুন বম মা সৈত বাং নি সেকেন্ড কেন কে লং দন লুন আবাং আর জি নে আর জি জি নে রেকর্ডিং হত বাং হে দি লতা রেকর্ডিং নাং পু নি নি গ্রাম রং পারে রাম রং ফার নন কনসেল লং এজুকেটিভ ইঞ্জিনিয়ার লোট বানলা লাসি রেকর্ডিং নাং ফটো নাং তুলি এর যা এল মহালা সহ কে চিত টাকা বাংকে কমার মা রেকর্ডিং তুম আনকে ইউথ ফেস্টিভ্যাল লং কিলুন চিপাতি লং লিপ ইকে নিগে চিপাতি আর তালা নিগে চিপাতি দন লাং পমানি রেকর্ডিং দে দেলু সব প্র্যাকটিস লাভ ফটো চিতিলি লাভ পমানি কটে বারে রং ফার পিসি লাসলুন কে রেকর্ডিং লো লাস বাঙালুন কে

0: জীব
1: চোরলা নাং তে নাং লীলা লুন নাং নিজে দাও চে টক টক লোমা লা অশোক পাতা অশোক পাপা না লুন হাই হই কে
0: ও লাকে নিমি থাংসি হাসোতা আবিদালো হে আবিদালো মাসি বাঙালং টাকা রুন লং তাবে মা নিবং মারকে অঙ্গ জয় নিলা পুফা হা পাহু তা মাহেদি লামা নিনিং বাং দে আমাসি যখন লং টাকার জুপুকে কাদি দেলো হালা তুমি তো নাং টক থা নাং লুন থা লুন লাং লাং থা নি তুমি থেং নো বলো আগে থে তুম লং হেদি মালা লুন মা দানাং লুন চক লু সন্তা পুমা লুন মা লং লং ল
1: স্টেজ লং চন্মা মতে কেসেট লং স্তামি দুল ল
0: কেসেট লং তা দুল কেসেট কে নিকা সো পা কেসেট লং তা দুল ল আবারে মলুন হে আকো নন পেনেং জং তা দুল পেনেং বাং কে লা সো লুন দুগ দুল ল তা লুন ল কেসেট লং তা দুল
1: তন্তে নাংলি ফান নি কাচিনিয়া টেং পলতে নাংলি নন হালা কারবি কালচারেল ডিপার্টমেন্ট লং নাংলি সাইজ তা মিক্লেমন বম লস নাংলি হা দা কপি আসন সি কি থান ল
0: নি হা দা কে থান কে কে নি লুন সি কি থান লুন ল লুন বারিম লাম বারিম পুহে লা উসুকে বাই উসুকে থারুন তুয়া এ আলা দু পেন দে লা এ ব্যাং আর জন ফান কার বি এম এন পেন কো সন লগি পু লাই সি নি কি থান লুন দু
1: এ নাংলি হিন পাচিনি গাং তুং কে নন ইলি কার বিয়া খে তুম আফান লুন বারিম প্লাং পিক পুসি বাং কে থেক

0: kiria akhe tum ants ta me nang punang kok lo la sinang la so putha go pipu ji
1: o la so putha ke kalang lo nang li nakar juta he di mi sana lam lo la ke kar bi lun marim ke hala ni tum ki lun cheng cheng hura bang pen le lang dam lo te no na bang ke kadu go bi o vi ki mi tum ta abarim nai aku abarim ma join ni si na hok ang song ta bang ke na chi ni chor mati lun ki mi pulo ti tung i phusi phudun di abarim bu te tung i bang pen prek pi ajir ta dam lim nang ko lun barim pulo ti e boy e la alen tin si aren tin si i tum ke ajir chok dam nan lim nai ku pi ma ke cheng la so ajir ke dam jong si nang marang pulo ti ki jut an ta nang ko an ma ke pa ding lun ta ki jut an ta marang si jut nai luri pute luri si ai si jut vek nai ki cheng pe pe ne la pu class along na dun cheng cheng class na du na so mar tum da charlie so mar tum da so ne ke bang cheng hut bang ke he lun than lo pute to nang tum mi thang pen je bor i tha lun ke tok pu noi lun ki lun pu noi a ren chok nang ji a jir chok nang ji nang i jir a lun na ren thom ren pli nang lun tha sami ajir padam le nang tu marang se lun ji ma luri ma tampe ma hoy doy ma wan san ma erlen ma chi hu ma che teng ma stame dam le mo kule ke bang che tu mang nang pulun pan ko son no bai du la ke aya khor lo ke ke ching men gi jut ki avi bu kar bi lam ke mo thek lu te nang tum ke la ke ing rup sita su se lu nang tum ki non si un e chalo mo ke nang tum ke bi si si dam po thek pulote kar jut na char ma ta thek sarpi sar phudum son le bangha char lun lun po dak du dun ding ji kalang kalang puji chok chi pete e lage chok chi puji la ji re da dam nai
0: ji dam nang
1: e sami alang tum ning kan si ning kan hi ni pe no te da class ang du no te lur lang so lo hedi non aprang ke lur lang so chor mati non a pinang dun bom nang dun bom ge non ke instructor man lap lo la tum ta no ni chi ni lo je ইংরুপ সিং রুপ হিনি গেলে লোলা তোর সুদিং লো টপ থর নং তাই লোনা জিরগি জুরুন এলু লাই সন সন আলাম থে তাহে আলাং তুম সিগি থেক টুলু নগে নি বেন আলাং তুম সিগি থেক ল
0: লুন বারেম ক্লিম সোমারা লুন নাং কি প্লাং চেং পুলুতি কুলো সোয়াল লুন ল নাং লি
1: লাল কে টক জির পুকে কারবি তুম কে লাহেন কে প্লাং চেং ও সোমারা লুন কে পুকে টক জির কে নন পুতা আবি কে আবি হে স্টার নিলি কামন থিদাম নিলি জং জং কাচি নিদাম বংকে আচিতে ইচি থর লেন না তে চিতে জং মি রাখ পুকে ওসো কে বাই লুন তা লুন কে লুন মে হে স্তামে কি লুন পেন হালা ননি তুম সনা থা বং ওই লুন পুতে উসো মার তুম কি লুন চুলন ইয়া কে থি তুম করং সোমবার চপা চা লুন পসং থা না তা লা তা ক্লিম সোমবার লুন তা কে চেং কে তো আই ইসি নিলি বাগে মাথা দাম লে হে তো আই কা সাবে স্তামে জো ইলং থাপ থাজি কে পাক রয়ে ফা হি জুক ও ইস তা হে সব পুতে অসো মারতা দুজ ইয়ে মেক তাই জানি লাগে তুয়া এ সি চেল তুয়া এ নাইন পুজো নিলি হেন পেন মাথা দামে তামি না হক তা কেতক জির সার সার তুমি কেতক তাং তুয়া এ হেন লুদে পুতকে থেকে থেক লংলি তাই নিলি হেন জং জং কে তুয়া এ পুসি মাথা লুন চম নাই লতা তুয়া এ তাই দি নিলি গে মাথা দাম বাং কে নন ওই গি মি তো মাসি নিগে থান তু হে তামি নিলি ফান লা ওয়ার্কশপ নাকে তয় দি ফুতা দু পেন পুসার লং জন তা হ ডাক্তার লাংসু আপেনতে পু নরং ফ্লিম ফ্লাম পু লাহায় লম তানি লি ওয়ার্কশপ থানাম ল আনপেন পু কিনি গুহাটিয়া রুট হে ডাক্তার থুলুয়া দোমাতি হ্যাঁ ডাক্তার নি লোন বারিম থানাম ল নন ওবি কিমি তুমবাঙ্গে তুমবাঙ্গে চিনি নাম পাকে তোয়া এ পুতে ইসো ফান লক সুয়া মেক পাজা ইসো ফান সে মেক পাজাং চট মাতি আপাই চাকু লতা পাজাং চট আসি ওসমার হানে মেক পাজাং পুতে আপেন আনতা উসু গে চে বাই দুং মাতি জক হেম তা চিনিল আপিস নুবেল তো এথান চট আপিস নুবেল উসু চার বাক চট বুকে চক চিল আর সু দু আকু পাতেন দেখ পুলকে নি সু কালিল নাং তা নাং সৌলু নাং তা হিজুং পুপো মাতি লাং চিং লু হান আন্তুম ফিগেলা থে হিজুক নাই লাসি নে ক্লাস লং থান বাং হেদি লা আর লু সু তুমান কে নে নাং রিয়া বাং পুপা চি পুপ হে নে নাং রিয়া বাং পুপ পিনসো বাং আতুম বাং কে কাদু কবে এলাম থেকে সিবের পো নে নাং রুয়া বাং পুলে চিপু পুসি নি ক্লাস লং থান দেল নে নাং রুয়া বাং তো এ নাং থান পুসি পুলে হে আকো আর লুসু তোমাকে নে নাং রিয়ে বাং তো এ নাং থান পুলো আপায় বাং লো হেদি আপায় পুসি ক্লাস লং বাং থান চল হে সামে নে ফান ওয়ার্কশপ লং না হাং লো বতে হা দাকে আদিম পেন লাং রাইল নাকি জং সুই সার পিবুরি দো ও নে উ বে মারা নে সন্তাক থাক পুলো হেদি নে নাং রিয়ে বাং পুসি নি থান থান দেব আকো জায়গা দিম মাং কেদি উসো মারটাডু পুলোতে আর জু দেব নাং বং আর লু সু ফানসাই মেঘ পাজাই মা নাং বং পিনসু ফানসাই মেঘ পাজাই নি বং পিনসু ফানসাই মেঘ পাজাই

দলা আকোলা তোমা থাকলাম ক্লিম সোমার মধ্যে হা তুমা সু আমি পেজাং ইচ্ছে লিলু মতি লাসি আবং হাসে হা তুমি আমি পেজাং পো আকো আবং আবং তো আর লু সোমা পিন সোমা কো থাকবি কে নি লুঞ্জি বং কে হা কু পেন কে প্লাং তেং এ কে নি মতি আপাই সি ছি হিজুক পো হ্যাঁ লাসি হিজুক হিজুক লাং লাং পো হ্যাঁ জাং জাং জি তাহে দে।

pinike wosik achiklo nipai pho bhomta arni surini rengkora trok anikan karbiajai megna karjuduna tumapha neli jonal ronghang kardong pajir si akasmani guhati mahabahu angdeng pen karbiajai meg dang pontolo jaime ke wanglaki medium wave long pen meter pharu plira kri sira tokbol pho kelohat spen pharu trok sira inkora sirke la pen mega hat spen ke pharu sira sira tobora trok karbiajai meg long pen pinia sarlamthi arji iksena pinia sarlamthi ke sar adi longli klokle lamthi ke man আকে সার আতুমকে আমেথাং কি ফো টাং কচিনি টাং কচিতং টাং কি ক্লেম লং টাং আলামসি কানেংজি মতে বাং আফান্তা কি থাম দুন লা আপট আলাম কচি কক দামসি কি অং মতে চি কক কে পুপে পু আফান লাসে ইলিশ সোকার বিস্তার পালাম থিল সার আদি লংলি ক্লুকলে মতে সার আলাম কচিকক পুয়াফান লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু আদন্থু পেনাও কাবিয়া যাই মেঘ লং পেন কপি পি সর পার্জিমা পিনি পেন চেথান মেঘ সেনা পেনা ভুসে কচিকলু নিফাই ট্রক ভন্টি আর্নি কার্বিয়া জাই মেঘলং পেন ফ্রাংসি বীরতার জুলং জি লাসোদাদাফি সারলামথি আং ডেঙ্গলং পেন পিনিয়া সারলামথি পু পেনাবলেস থা আর জুলং জি সারলামথি আর জুলং দেদাফি লামকান আং ডেঙ্গলং পেন সামফ্রি কচং হং পামকান বেরেন এংটি পেন গি টক লাপেন কাপেকলাং আবং প্রদীপ রংফার আলামকান আরজুলং ইচে লামকান আরজুলং দেদাফি পেনাকে ভমতিয়ার নিয়ে পচ্ছে ইনুত পেনা সি পুয়াং ডেং লং পেন শুভারাম ইং হি পেন কিলুন আসন সনালুন রড পারজুপন ইচে পেনাকার বিয়া যাই মেঘলং পেন কপি পিসি রড পারজু জিমাকে লান বেয়া দিগল

0: লাকে আকাশবাণী গুহাটি মহাবহ আদন্থু লামজিরং ডেংলংপেন কার্বিয়ংলং আরলু কিজৈ কেলাং আক্রং পুথা ফ্লোরেন্স বিপি পেনগেথান আলামজির আর্জিলং পো টাংটে আর্জিক সেনাং ফ্লোরেন্স বিপি পেনগেথান লবংস লামজির
1: পিনি ইলি তুম চিথান পন্ডন লাকে কার্বিয়াং লং আলং রিয়ালং লং মেমে জুই মেমে আদিম কার্বিয়াং লং আসাম আলং রি লংনি হিলস ডিস্ট্রিক্ট পেন ইসিলো ইলি তুম আলং

লাকি আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরা টবর সিরকে প্লাপেন নিউজ অন এরা এপসালং পেনতা আকাশবাণী দিফু স্টেশন জাইমেক আর্জুয়েকলং ঝে আদুন্থু ডিমাসা লিরমিয়ালুনা জাইমেক আংডেঙালং বিনোদ দাউলা গপু কিলুনালুন আর্জুয়েক সিনা।

লাপনাপর্ণাং লিতুম বিনোদ দাওলা গোপু কিলুনালুন আর্জু ইকলং টাংলো আদুন্ধু হেম্পোলা কেরসা কিলুনালুন আর্জু ইকসেনাং।

0: yar mai ne thek chi ta me or nam ni so sa ge jong se ni thek chi te mo ni su mar ni nang reng ni de bu chi ma tha ma ni ka bor e bor e ma thek bang ka thek chi la
1: o ban ni nang reng su bang ki la sa ger ke ve ka chin koi pe sang ge bang ki su lo
0: pinang an ni reng su lo la ni king phu tong bak mu ta do lo ka chin koi do lo ar nam pha ni ta ni ning ro chi ma tha le ko son me sin lai u su mar ni che pang reng i pu ma la yo ba ne phan sa ge rang pa thek chi ta me bo ho pu sa wa chi ma tha ma কেথে বাংদা থেক চিল সাইয়ার পেন পেন আনে ফানাং রাপলো নি পিনাং আনা কাম ক্লেম লো সাইয়ার পেন লা বাংলং হাজারাকে দুন ই সিমেন্ট নাং রয় পিঠা পোতা রয় দুন পো সাং নাং এন পিদাম থা পোতা এন দাম পো লা সাইয়ার পেন লকলো নে
1: তানে কটি লা চাইনং বাংকে নাংলি গাখের গথন দামা ফি বাদেন মানে মানে হেম হাজারা চুকলেম দামা ফি হোজন সোনা বাংকে কোমাল নাকে ল্যাং পিপিকে
0: হর পেঙ্কে হেমা সরসি নাংলাং পিপিয়া হর পেঙ্কে ওসমার সে নাংলাং পিতা ওসমার সে বিসি কই কেলাম না নি সোমার তুমসে
1: ওসন কি কক পেন্সি পু বাপ কি রত জালো মা
0: কি কক দাম লা বাপ কি দোলং কক দাম পো আকো তিন পাংচিম পিতগাং পো হর পেঙ্কে হেমা সরসে পাংচিম পো হর পেনি মিথাং সে আকো তিতে জেবান পো পাংচিম পো হর পেঙ্কে হো রং পে আখির এন দাম পেন্সি হে আচাই নং আকো তিলা চেক আতিং রি হে বান পো সাইগের না পাংকেপ চেক পো নকে দাক হেম নং সয় পো নকে সয় পো রেন বিসার পো মোলা চাই নং আকো তিয়া দরকার দলুক তেংলা সে সেক পো লাসে পন পো সাক দাম থিপ
1: তোসমা লিতে চাই নং গচি কক বাংকে বারি রং চি কক নমা মাতা
0: বারি লং মানে আবলং লিতা সাবেন আমার লানি মিথা বারি পিনা আনা বাংকে আসন আসন চু ইলো ফিমু আথার বে জাং ফং নারি কয় পেরথি চু ইলো হে কে পু বাংসি চি কক হেলো লাকি দলং মাঝে চি কক হেলো স্তা মিথাং হরমু পুমাত নিতা চি মাথা মাঝে চি জিম তা থেকে দেল স্তালা দেহাম লং সে চি কক হেলো মানে আঘালি চি বিল নাকে কি দোয়া দিম পু ল আংকে পু আন কি ফার বাংকে চাই নং আবো ফাক তা ককা হে দেলো মানে কক দাম তাং গলাই হর নি কি ইতাং হর মানে নাং চো এত পুপুলো কোবি চো ই নার কয় চো ই থারবে জাং ফং চো ই ননসি বিনা আন বেনালা
1: তেন্তে কটি নাং লীলা এ কি কক থাই গাবি পেঙ্কে কি পাচুই ফান কি সুং রুই মাতি দিও দু লা সো কি নানি কপি লকি পিপি গে নংসি চাই নং চো পানা থাই বে দেলো
0: সক পুন সি চি পিপো সক পুন পিপো কোনি মিথাং দা মে চি বি দাম রং পো
1: নাং লি মিথাং তুমি বাপ রদ দাম পো
0: বাপ বাং নি রে আচাই নং সে পন পন নি বে দাম পো
1: নাং লি বাংকে আচাই নং পন পো
0: বি
1: দাম পো
0: কি কক মে পর লো আর নিং সাম লো ইন টিং পু তে হেম চি ওয়াং পো হেম চি ওয়াং পো আচাই নং চি কক পো চাই নং কক এট জাত এট লো প্রতাং কে মি লুর চে রে পো সোমবার লো চে লাং পো দুক্লিপ পং কে নানি মিথাং সে চে বর এ পো কে আন তা চু তুন পো চুলিন পো সোমার পেন জলা সাম জার লো
1: এন্ডে গটি নং লি হেম তে বক চরা তুম তা মানে চাই নং কে পাং রেং অসন দু দু
0: দুকে দু দোস্তা
1: পানকে ও উগি কালি
0: কালি
1: ও তরা তুম তমি তে বক্ত রাইত না লি হেম বেনতে বক্ত রে নঙ্গা খির নাকি এন দুন খির নাঙ্গা চু নাম দুন সন তুম দা দুমা
0: আবে না সব বাংকে
1: তে বক্ত রাইকে নানি কা খির পিপে
0: পিপে তা পিপে আকো বাং নাং চো এন তা নাং চো এন এ
1: মেনে লা নানি কা খির থন দাম বাংকে নাং হেম বেন কো আন হিলু কে নালি হেম বেন
0: নি কা খির থন দাম হে খির থন দাম কে হিলু বিং বিং নি কি হো রু লাং সো হা নি কে থন দাম থাই দু পিং মা এ কে নে আদন আদন সে কা ফুরি পয়া নি চিপু থেকে দালো মানে হিলু পিক পিক নি কা খির থন দাম বজারা রায় কে নে পিপি নিলা রুলাং সো সাই সে নে পি লাপেন আমলা পুতিয়া সাই হে লাপুসি কে পি নি কে পি বত রুলাং সো সাই সে বিসি কে ও
1: কটি এনতে লা নাংলি গা খির কে থন দাম পেনান সি পিনি আকিসুং সং কি পদো মনাংলি
0: নি আকিসুং কে দু ও সেটা নি ছয় মা পচি মাথা দাম পো নি লায়ো কিসুং জং সে নি চিবি পন কক মানে নি সুং অং রা নি ক্লেম কে দের লো পুরো থ্যাংক ইউ নি পিনাপ তে নিয়ে আবেলো পিনাপ দিক তে নিয়ে আবেলো ও সোমার কোন নাট মেন্সি নি কিরে চে পাংরাং ই থেক পোমা ও নি জং সে খুতি তে নি লসো পট কে নাং ক্লাং ক্লেলু পুসি নে চে মাথা পো কুনি নিং চে বের চে বের পো কুচি ক্লেম তু পো কিসুং আতেং তে নে ক্লেম ইং তুং তে ও নি তা বে হেক মন তা বাং হেম লক্সি গে দু নন নি বাং হেম গে দু দু না ও সোমার তং কে বাং বি এ তা পাস লাপ লো সে নন নি সোমার ফান তা নি তা লা কাছে পা দুক পেন্সি উন দুন তে পুসি নি নিং চে মাথা বো সে নন নি প্রাং বাং কে উন দুন নে দের বাং কে নি চি চি নি নে দের লো সে উন দুন তে পুসি চে মাথা সে নি নন কা পরে বাং এ ওং ও এ লাং এ ফো থ্রক বে না লাং হে সে তানি লা আন্ত নি চে বর ই পিক সং সে চে মাথা দাম লো প্রাং নি কা বি পি না তিং পেন কে হে নন নি দু পিক লো সে চে মাথা দাম রং রো নি
1: তাতে গটি নাং লীলা আন নিং কানার ক্যাপ আন ক্লেম এলো তে মাতিয় আজি নাং লীলা সো আকাং কে ক্লেম পে কুপি নি চিপাতি মো মিমি এসন দোমা নি টিং নি উন ইলু নি কাইতা পসন হে
0: ও দোলো

কেনাংসত কাপাচি নিয়ালাম জের আর্জু একথা ইফু কিছু পুজি চিনিলতে পেডের ডিপিন পেন ডক্টর আলং চেপাকলাং ডাবসে রাখনাংজে আথেমা লাবাংসু ফু

কিছু কি মেলেরিয়া কিছু মানডেটা ঠেক ডক্টর আতুম কেঠানা তেং পেন ভিয়াসাতলাং ক্লেম নং ঝি আজু মে কেচাং হু চিটিমালান চিহিং নং ঝি হেমকম হেমরায়লং বাববি পংরামলং লেদেট নং ঝি জংসে কংরাম দু পুলুটি পাংথাই পিমি নং ঝি লংবুং লং প্লেট আন্তা পাবেদেট নং ঝি জংসি দু পুলুটি লসো ডিমালং ব্লিচিং পাউডার মাটি ব্লিচিং আদুক রিক কালিতে তে নং ঝি কিঠু কংচে হরমু আন্তা হেমকম হেমরায়লং ওয়ার্থাপ থেদেদ্রা এলং অদিম হিলি খুটপেন হাডাকসি ওয়ার্ডাম চট নং ঝি লঙ্কাপালি ইয়া পাইপ টেপ লাপেন লঙ্কাপাং পেন আতিবুক জংসি কনাতনি আকেবাক দু পুলোতি মার্থিন পিমি নং ঝি নিংচি বিকথা আর্নিকাং সামা পড়লুটি হেম আর লুপেন চিটিম কিপলুং আসাই ক্লেম নং ঝি লাহাই আসাই কি হিজু মিহি কার উট ফে এমি কেথর লাপেন নন মালম হিঠি কুলাত আলং নাকে ক্লাং চিটিমাপি কিপলুং আদোয়াই হৈ হুই থর লাপেন কে নং ঝি

আডুন্ঠু পিনি আর আসার লামথি আর জু ইক সিনাং আর লুক রাক রাক আঠি কাছলং দাব মাটি টংসিলো আলি কাপালং লামথে কেমান আংসং কেটু আথেং পিয়াথে তা আর লুক রাক তে আঠি কেলং প্রাব মুচটপ আজাদ আকাম তা টংসিলো প্যান আলি কাপালং ঝি পুয়া ফানসি কিপুদাম লাসি সার পালাম থেলু আর লুক রাক রাক আঠি চলং দাব মাতে টংসিলো আলি কাপালং পিনিয়াসার লামথিকে লাপ আনবেদলো

আদুন্থু কার্বিলুন বারী মালুনা চাই মেক আংডেঙালং সরত বে লাপেন ধনসিং তেরন কিলুনালুন আর্যুক সিনাং।

0: Si Warmona Arni Katalon Banke Vosik Nipai Po 1972 ben si kecheng.
1: Kalang, kalang.
0: La si laso Vosik Nipai Po la Katalon laso athe banki la son lo Stockholm Sweden along a capital laso Stockholm long si Paroi Sira Cricket Home adet ladak pena delegates tum laso ahut 1972 lasuhut la chetong lo kadokave amatsi warmona puthak latum eson soni thedung thedung lason latum alam latum ceparai lo lasi lasuarni pensi laso pen laso aningkan pensi la World Environment Day mate pirthia dang warmon arni pu lason katalon hokpon lo
1: Kalang nang churu ik ulo ke hai la so puthak nang li klar dak pen ki than ka bajir mia pot tang te ke hai nun ma mat pir the tha along warmon mate environment ku so na dim se kar jap ik lo la honang li ka ma tha teng pulote
0: Haku penta la munita tum pir thelong kahache laso aphrang pensita me pir the nangge plang hot penta warmona bangki pir the warmon pu bangki la bangki dulu laso along bang kaprek kaprek lason ilitum non chethan upante science alam pen bangke elements la pen laso elements pen kaprek kaprek a guess mate tomona long lason kaprek kaprek lason a hormu pusita mi ilitum pudam unla la haya hormu bangke ilitum bangke emek pen bangke chacharche si bang bong si ladak অক্সিজেন বাংকে ইলি তুম কেরেং জি ফান মুন্নিতে তুম কেরেং জি ফান বাংকে লাপেন কাপ্রেক কাপ্রেক মারা দা পি তুম কেরেং জি ফান বাংকে অক্সিজেন বাংকে কে নাং সট ল লাসো অক্সিজেন দেট লে লাসন তোমন লং কে দু কালি লাসন কার্বন ডাই অক্সাইড লাপেন নাইট্রোজেন লাসন সি কাপ্রেক কাপ্রেক আ গ্যাসে তামে লা তোমন লং দু লাসি লাসন পিরঠে লাসন নাং প্রেক বম লাসন ল pen lahai agyas sita me theng pi theng prang lahai nang du pa prang lo la suang bong la carbon dioxide mate la carbon bang ke pir the tum la theng pi theng prang to bang ing sip lo la pen la su theng pi theng prang tum bang la su alar bang ke to monolong bang oxygen bang release thu lo la si la son si la son prang menta lason si pirthia dang isi lason balance pusita medulla la non non akai bang ke lason lo ilitum tomon da nang kok lason si non long le ta nang kok long le mate soil pula la pen lang ta nang kok la pen theng pi theng prang ta nang kok lason si marat mareng la haya pita la haita nang kok ইলি তুমবাং মাথা তা থেকল যে লাহাই আবেদে তা চক মুনিত দেট লে দুইন তে চকপো বঞ্চিতা মে লাহাই কাদ্য কাবি লাসন কাচেরা প্রাং লাসন সি ইলি তুম থেকল লাপেন হাকু পেনটা লাসন সি লা নাংকে মান লাপেন লাসন সি লা নাংকে প্লাং লাসি ইসন বাকলে লাদাক পেন বাং ইলি তুমবাং এন দেট লুপ লোতে মুনিত তুমবাং লাদাক কেরেং জি বাংকে bang siksak upo lasi non laso akai bang ke lason la non warmon pole li tum chathan nam lo pante ja semet bang ke climate change la pen global warming pu alam bang si li tum chathan than lasi laso alam bang li tum chathan ante la kadok ave alam ta anso si klar dak pen li tum bang chini po ko son si la hai kadok ave alam la hai kacherap la dakit duma লাসি কেচেং সি বাই লাসন ল পামু পেন কাছে থান হাকু কু পেন লাহাই আগিয়াস সি তামি দুল লাসুহুত লাসন ল লাহাই আগিয়াস লাহাই কুপি পিসি ইতুম মুনি দা তুমফান মাতে কেরেং এট আপি দো আনাভে আনাফান কেনাং সত আগিয়াস পেন আনপার টা লা আকাহে নো আগিয়াস লা আকাহে নো আগিয়াস আন বাং কে জাসে মেট কে লাগে কার্বন ল মাতে কার্বন ডাইঅক্সাইড ল লাসি লাহাই বাংকে ঠেং পি ঠেং প্রাং তো বাই ইংসি পেটল পেন লা

লাপন আপনার লিটুম আলিসা চেন্নাই কিলুনালুন আর্জু ইকলং টাংলো আদুন্থু অরজিৎ সিং লাপেন আশিস কর কিলুনালুন আর্জু ইক সেনং আলুনালাম থি ইন্তিজার

আসন সনালুন আর যে একলং টাংলো লাকে আকাশবাণী দীপু নং স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকরা মিনিট প্লিকেপরা ফর গুয়াহাটি পেন কাপাচেটাক আসামি সালাম পেন সন্ধিয়ার আঞ্চলিক বাতুরি আর জুলং একপো।

লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরা টকবর সিরকেপ লাপেনাং লিটুম নিউজ অন এরা এপ সালং পেন্টা আকাশবাণী দিফু স্টেশন জাইমেক আর জুয়েক লংজে আদুন্থু কার্বি ডেট লং রিচিং হনালু না জাইমেক আং ডেঙালং আপ্রাংসি টেকে লংজুন কেসিয়েস কিলুনালুন আর জুয়েক সিনাং আলুনালাম থি কেমাং আদিম আন

দেলহি ফেন কাপচেটা ইংডেং ফ মহিলা সসা বিগতা কালিয়ানজাইমেক এন এস ডি পেন কাপচেটা আর্জিলং ইকপো।

লাকি আকাশবাণী দিফু জাইমেকে বাং লাকি এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারুই সিরা টবর সিরকেপ লাপেনাং লিতুম নিউজ অন এরা এপসালং পেন্তা আকাশবাণী দিফু স্টেশন জাইমেক আর্চুইকলং জিয়ে আদুন্থু আসামিস লামার জানালু না জাইমেক আং ডেঙালং আফ্রাংসি আনুরাধা লামার জানালং সৌরভ মহান্তা কিলুনালুন আর্যুয়েক সিনাং আলুনালাম থি বয় জুয়া

লপনা পর্ণং লিতুম আনুরাধা লামার জানালং সৌরভ মহান্তা কিলুনালুন আর্যু ইকলং টাংল আদুন্ঠু আনুরাধা লামার জানালং প্রার্থনা গগৈ কিলুনালুন আর্যু ইকসিনং আলুনালাম থে তুপা তুপে

0: ইসন কেনং সৎকাপাছিয়া লামজির আর্জু একথা আকাশবাণী দীপু অজয়মেক কার্যুডুঞ্জিয়া ফান আর নিবাং তা আদাব পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপ পেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর নিকাংসাম পরফাই ফ পেন পরফাই ট্রকরা মিনিট থম ক্যাপ আন আকাশবাণী দীপু অজয়মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপেন নাংলিতুম আর্জুলং ইজি লাপেন আকাশবাণী দীপু অজয়মেক কিডো আন কার্যুডুঞ্জিয়া ফান আদা পরফাই ফরা মিনিট ফ ক্যাপ আ পরপেন আজো পরফাই ক্যাপ আন এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরা টবরা সির ক্যাপ লাপেন নিউজ অন এরা অ্যাপস আকেরা পেন তানাং লিতুম আর্জুলং একজি লাপেন আন পার্টা কাছিনিজিয়া ফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন তানাং লিতুম আকাশবাণী দীপু আলং হোমরিদাম ইকতামি কেনাং সৎ কাপাছিনি আলাম জিরকে লাপান ইকচটল আদুন্থু পিনিয়ালাম জে রাজাইমেক আংদেং আলং খরসিং তেরন লাপেন হুটবাং হারমোনি বেয়াং বং চিহু চিপুত আর্জু ইকসিনাং
1: আফ্রাংসি আকাশবাণী দীপু কার্জু রাতুম আনাফান নিংকাং সামা কারডম পাজিরল কারডম আকাশবাণী দীপু আলং পেনাং লিতুম আর নিবাং তা আসন আসন আর্জু লংবের সনসি তুমুসু লামজির হিরজির লুঞ্জির লাপেন কাপড়ে কাপড়ে গাছন লাসি ননপর নাংলিতুম আফান ইসিয়া কেনাং সৎ নাই আলামথে চিথান পঞ্জি আফান লিতুম কার্বিয়া খেয়াং বং পেন ইনুট কে থেক সেরা বাংফু আসন তিন আসাই মাতে খে আফান কাছে সঙ্গ লং সিতামে কায় কে তা কার্জাব দুন থিপ আবাংফু খে কি সুং আলং মন সাম পেন কে দোলং জি আফান কায় কে তা কাছে সঙ্গ আর জাব দুন থিপ আবাংফু আনপার তা জাকাস চেয়ারম্যান স্যার খরসিং তেরন আলাং লিফানসি স্টুডিও লং চোফাপন ল চোফাপন পেন পিনি প্রিভেনশন অফ কমিউনিয়াল ইনসিডেন্ট লাসো পুথাক চিংকিজি ফানসি আলাংলি ফান চোফাপন ল কাছো ফা তেং পেন আলাংলি সিটা মে নন নাংছে তং দুনিক ল ন লাদাক স্টুডিও লংসি দিল কার্ডম সা
2: কার্ডম
1: তাছি কে চেং সি নিলি নালি ফানা কার্জু পঞ্জি বাঙ্গাল হ্যাঁ ল কপিয়া জয়নি পেন সি খে পেন খে আং বং কাচার বো দোবের ল সা
2: ও কার্ডম নিলি ফান লবাংস আসাই আং দেং লং আং কে ফা পেন নিলি কাচিনিয়ালাম কাছে থান লং বারসাইনি পিপট অল ইন্ডিয়া রেডিও লা দীপু ফানসিতামে কাচারি বাংফু তুম ফানসিতা কারডম চিপিলা আসি লবাংস আল্লাম বাংকে আল্লাম বাং চেসে নাং পিক লাপেন আংকুর আর নুক পিক লাপেন লবাংস অঙ্কুর হা ফুরকিমো হামফাং হামচং লাপেন চোকলেম চোদাম লাপেন কে লাচারি চালম আমো লং আন্তা লিরক লাসি আলাম বাং কে আর সি ক্রুং লাপেন কে আলাম বাং সোদাক লাপেন চেসে নাং পিক কন পেলে থেকে নে থেকে নে লাভাং আিলাম তা আলাম বাং কে লাহিনল লাকে আলাম তা সোদাক লাসি লাদাক আসন আসন আলাম দু কপিয়া থেসি কাচার ভু মা লাসো কাচার ভু কে ডোকক তৃতীয় বাং কে তো দেট পিয়াং আং কাং আলাম লে চেথান নাম দি পুইটা নন আই লিতুম নর্থ ইস্ট আলাম নর্থ ইস্ট পেন আকো লোকেলাইজ তো নাং কার্বিয়াং লং পেন আদুং আরাই লসো আলাম লে থান নাম সে তামে লসো খেদুই কক বাংকেলা ডাইভার্স এথনিক গ্রুপ আখাই কাপ্রেক কাপ্রেক এতুম লসন কেদু কাচি ইউ সাই লাভুই লং পেন তা লসো নাং এদু ই কক তিতি দু লাপেন কে লাদাখ বাংসি গপিলমা আইডেন্টিটি ধ লসো বাং ফুটি নাকাই দা মেথাং মেথাং আল্লামা কি কাদো কাবে লসো কাছে কাছি রিম কাছি বি কাছে রাই কম লহু আলাম দো মাসি ডাক মাসি আসন পেন আসন মাঙ্গে হুট পেন হুগে ডাকসি লসো কাচার ভু বাং নাং দো কক তিতি নিলি কে থেংলং পেন লা বাং কে থেক কেরে তুম কে লাং লপেন কে টক লসো তেং পেন লে লাং দাম লো পুলো দাংতে লবাংস ফিগে লসো কাচার ভু কে দুই ককে ইসিয়া বাং কে লংলি ফেলাং লসো কাচিঠি কাচিঠি পুনাং কলো তোমার লসো আছে রায়কম তারমানে আখাই তিন তুম সিতামে মেথাং মেথাং আর টেরিটরি দো ককদি কালিতে টেরিটরি কাবি তুম সিতা মেথাং আর টেরিটরি হট ইলি তুমি কারবি এলাম পেনকে হট পট পসিবল হ্যাঁ মেথাং হট লসো কাছে হেওয়ার কালিতে মেথাং হট কাছে রায়কম হালা বাংস আং বং পেন আলাম পেন মাসি লসো কাচার ভু বাং দো কক তিতি লাপেন কে কপিলমে আসন পেন আসন বাংকে হিস্ট্রিক্যাল গ্রিভেন্সেস পুডো আফ্রাং ফ্রাং আউবি তুম কমানিয়া খেয়ে বাং হালা আজাকং আবি

0: Ucora tung pan kelang rob ke dong tip jo la son aning kang samse aning ke phope non pu sitame la dokok de di ala so dokok pena joy ni si ku pinon la so kachar wo bang mantune bang ke nang dokok si la so historical grievances puloto bisaralam non elitum karbi atum lepuna pula elitum bochira brablo khasi pine atum phale puta hakko karbi atum han kosan si kachenek ma jo lahui ka dove lampen si la so chi phur po bisaralam non ahomia atum pen puita prang ekelang rob ekelang rem lahui ka dove lampen chi phur po ama si la so ka charvo bang dokok titi nili ke thegam long bang ke bang pen la hui ka do ko bi ke lang atum chi niya teng bang ke la pen la bang song bong pen ili tum north east bang ke ili tum si tame phodun lok lo la so insurgency and militancy la hui nang e klang ben ta la so ka charvu bang du ko bisara lam non ili tum karbiang long long 2003 suri ni ra ke thomaning kan la pen suri ni ra pho ning kan la bang so ka charvu ta la bang so ka charvu si ta ka charvu ching ke khei kapre kapre kang bongali ma ti di isi si a group do hala so group atum la ari sim ke oda group atum si charbo si ta phi ke hala khai pen ma si che pholo yo la son si mandet la li tum 2003 lo 2005 lo la son thek long lo la hui nang ek lang men ta do am pen ke la isi bang ke la puson lo socio economic impact pula so hampang hamchong la pen ke choklem chodam economic pole chokhi chokhan la so mo ta la so nang du ko ti dak konani ke la son alam nang do bisar lam ke boy ka tora pe na lam pusita me ha komane khai dum bang ke aching thur mujot komane khai dum bang ke pa phi mujot la pen ke ke chu ge jun choklem chodam mo sita war site la so avire but la song bong si la hui a class bang ke ka pre ka pre ka ron pen ko bilma nang a che klang klang lasi nili ke thekdam long ke la nalo isi e son bang ke la pulo non ke hakku son nili tum khe si konani nam pia jo nam dur jo atok anu do vet la boson gali de non mang ke chi yu sai lo khe pi khe so si tam e son chi yu sai lo aso ka chi yu sai pe na po si ko pe li tum mang bong ko man tu ne ke ka che ton te ka che ton i dam de da de mang ke la ma ki ta pre gyam ji ju tang ju ba ta pre gyam ji la pen ke ko pilo ma cho klem cho dam amo awar sai si tam ek prek jam ji la so ke prek pen si ladak abang ke kachar wo kaching chek la so na bang ke du pu si neli ke kachini ka matha
1: khe pen kheang bang kachar wo sai ka pa ve de je phan nang li hin pen ko pye bi di si pi ji sa la radio kar jo rat mat
0: la bang so kachar wo sai ka pa ve de je pu bang phan ke এলি তুম কাচেরি নাই বাংকে নিলি এলাই আমাকে পলিটিক্যাল দা পলিটিক্যাল ফ্যাক্টর এলাম দাদু মানে সি আ গ্রুপ আতুম পিলা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ পুপুডো হালা তুম বাংলা হুই আলাম বেন সি পলিটিক্স বাতুই লা পছন্দ হালা হুজং সিলি তুম লাং পে মে মে পুলো চুংচেন লা পেন লাদাক আ কেনাং সট নাই বাংকে আহাম ফাং তিনে লং সিতামে আ খাই তিনে লং সিতামে লা কামাথা কে চ কামাথা কে কেং পু লি তুম রাইট থিংকিং পারসন আ বাং ফু তুম দোদো লা সি লা সন আ তুম বাং সি কপিলমা nang bar nang kokpo la si nang bar si la khe yang bong ko pipi ko nana si ga che tonte ma jo la so ka che tonte si ta me kapa che ton ji abang phan pu pu ta don ra pa teng ke do ke thak the gi abang phan abang alang li tum son si kram bisar lam non kar bi aham phang abang pen puta mane right thinking atum do ji ko mane ngo tum son a group do ji son se ka pre ka khai tum si ta me la son do ji la si hala he tum long mang si ja se met ke ar pu ke do lo la pen alang li tum son mang si nang bar nang po la pen alang li tum yong si nang bar khe yang bong ko pi ko alam pen si ka che ton te ma ka char bu ge do hala hui lang si la so khe ke do anang bong si ta me ka pa chi ton ji abang phan তো লাম কি কে প্রেক লে দোজু তাং জু বাট কে প্রেক লে দোসি তমে আলে হুই কা ডো গবে কে প্রেক আং বং পে না কা প্রেক কা প্রেক ফ্যাক্টর আ যাকে ইন্টারনাল ফ্যাক্টর দা দুজি এক্সটারনাল ফ্যাক্টর দা দুজি আসে হাল হুই কা ডো কা ভে লাং দাম পেন লাসো আলাম কা পাচে থাং ই পুপু আ খেয়া আ রাত আ তালসো আ নিং কা পে থাপ জি বং পান কে হাল হুই রাইট থিংকিং পারসন আ তুমসি জংসি এনজিও গ্রুপ লে দোতি তমে আলাং লি তুমসন সি নাং বার সি ক্লেম নাই পুলো টাং তে ইলি তুমং বং লাসো কাচারবু আবাং আবেদে জি আপেনে কি চেংসি বাংকে জাসমেট কে কাচারবু ইকে মোপে থাং তেল লংলি ফেলাং দা ইসিল লংলি ফেলাং কে ননে কাচি থি আসন জি মান্ডেল
1: কালা
0: নন হে জং ইলি তুম গার জং লাম পু মণিপুর লে হালা খাইনিয়াং বং কাচারবু

0: yaron na mai ke duita alam ke long leaf ma te di long leaf helang alam pen la so long leaf helang kacherai kom ye bang bang ke claim thek nai non bisar alam to non adang thi pi alam bang gen learning ye je se ta li tum karbiang long ke karbia tum lo sunu su kleng lo sunu su kleng lo bang so long le helang bang li tum a district bang kacherai kom ji ko son si kacherai kom hala bang abang putin a karbia tum sita bang ma ta te puta longli do lang pot pedo nang haputa longli do lang pot pedo nang la so bang ke avedet nang po apolam nili just met ke lana lo tan te la so kapa vi deji pulo tang te ke tin long ta aham phang ham tin long sita me right thinking person atum do la kamatha ke chok kamatha ke keng la so na bang phu atum do hal he bang phu tum si nang bar nang kok po la tum si chingki che thanang ko pupu ta ampen ke kopi ko sor alam pen si kaita ka charvo i do charvo ching chek do kok ma hala bang so la ma ing siring chap pe me si akhai do anang bong ta mela so ame kara tum pa na bang kela ke thana bang pachini nang bo la son lo pulo te la so ka charvo bang ka prek ka prek ang bong la bang so ka charvo bang asap an ke ing ar po pu sin heli mata
1: besar lam sa pamuna lita puponik lo 2003 malom la bang so suluk sodak laben sondak taksi litum akapre kalam chathanam nai loitum la karbiang long pen kache koi not mate asam men kache koi not la pudam lo pulote a khoya lam pen tame kai kai ta la pason charvu sai du kokiti la sila khemen khyang bong se kai kai ta ka charvu dulo si khemen khyang bong si angriang don la pen mun sam ke dolong ji phan nang li pen kupia bdc radio karjurat man thani sa
0: লাসো আদুয়া হয় আলাম পেন পুলোতে এলি তুমি লাপু নাগালেন্ড পেনটাল মেঘালয় পেনটা ডুকলো লাসি লাদাখ কে যাচ্ছে মেট কে সোন বাংকে লাপু শোনলো আলা তুম তার রন মাইকে বাংলে লংলি ফেলাঙানাঙা চেরাই গালি মাতি দি
1: খালি
0: লাপেনকে কার্বিয়াং লং নন আদাং পিলা মাথায় এলি তুম কার্বিয়াং লং আলাম সি যে থানপ কার্বিয়াং লং বাং আদুই আহয় আবাং কে হা নিংকান ফারুক ক্রিসির ক্যাবরা ফক ক্যাবরা ই সি আউট সি এবং ফ্লাক পে মিল পেন হালাবাংস তেং বাংসি হালাবাংস পেন আফি কে লিতুমকে ফারুক ক্রিসির ক্যাবরা ফক ক্যাবরা ইসি নিঙ্কান আফি কে নাগাল্যান্ড নাচি তামে এ চাকটা লিতুমকে হাপুকে পেদাম দে মেঘালয় নাচি তামে এ চাকটা লিতুমকে পেদাম দে আসি পেদাম দে দেখল পুলো তাংতে এদা কাচার বই না পেন নাগা তুম ফান ভাংরি পুটাই লি তুম পুপে খাসি তুম দাক নাং দু লংলে পুটাই লি তুম পুপে হালা তুম নাং দু দুন সিতা দা কার্বিয়াং লং তেং দু নাং পো লাপেন খাসি তুম সিতা দু স তেং সি দু নাং পো লা স তেং ইং সি দোলো পুলো তাং ইলি তুম কার্বিয়া মুনি দা খাসি মেঘালয় আর লুডো হালা তুম বাং হাদাক দু দুন পে মেলো চার বো চিং চেক হবে লাসি লা স তেং সি হালা পু খাসি তুম সিতা পুলে দো কক সিতা মে দাক কার্বিয়াং লং রাত আমেকা রাতেং সেই নাং দৌ নাং পোল সো তেং পুলো তেলি তুম চার বো চিং চে গে দেজি লাপেনলা আদুয়ে হয় বাঙ্গে বাং আফ্রাঙ্গে ফ্লাক টেকাং চেন দুলো লাপেনলা বঙ্গে কনস্টিটিউশনালি ভ্যালিড কনস্টিটিউশন তেংকে লাবাং সো আদুই আহয় বাংকে চক ভেট লাবাংকে ক্লার্চেন লাসিলা সো তেং বাংকে হালা পুয়া মুনিতা নাং পেট পেটে নাং পুই লি তুম সিতা ডাক কার্বিয়াং লং পেন সিতা দেংলিম সিতা মে মন সেট সিতা মে পেট পেটে নাং পো লা সো জং সি লি তুমাং বং কাছি চিনি সেরয় পুপু লাসো কপিল মা কাছে ক্রয় সে রং সি দোলো বুলোতে লা সন খেই নিয়াং বং খা খাই কাপড়ে কাপড়ে গাং বং কাচার বো বাং আবে দেজি পুসি নেলি মাথা
1: সন সি গেদাম তামালাং কাংথি লাং সুলং তা লাহাই লাম নাং ক্লাং লাসে কুমানে কপিনে কলা দা কুমা খে দং চক চিনে লাং ইলি তুম না জং দেখে দেখল সে হলা সন লং আফান নাং দি ইলি তুম আখে ফান কপি সি বিডিপি সা
0: বাং খেলামে বাং জেথান পো এলি তুমা খেলাম গে এলি তুম সি জেথান নং পো হালা বাং সহুতা নীলি গে থেকলং বাংকে লাদাখ এলি তুম কার্বিয়াং লং সর কে কে চক চিয়াবি কে চক চিয়াবি পু নীলি পুদাম গে তো হালা বাংহিনিয়া মুনি গে আপ্রাণ দাম জুইল হে হালা বাংকে এলি তুম তাই কোপাই কে লাং নলো বাং কে ফো তুম তা কোপাই কে লাং নলো তারমানে হালা বাং সহুত এলি তুম আং বং দা কার্বিয়াং লং ফাঙ্গ দং দু পালাম দৌ মাতি লাপেন হালা বাংহিনিয়া মুনি আর জি আমু মাং তা প্রেক পিক লাফুয় আপেন কে আপর তা হেন দাক কাংথি লাং সো লং সন হা তকানো লাতুম আজু বাজি থ্রকসিন আর কেবান হা দাক দু হেন লগে চক চিল তো দোলো মেল সীতাকে আলাং লিতুম দাক আদুং আরায় মনে রং মুনি পেন ইং সি দামরা পেট দোরা পেট পুসন রে হালা স ইনসিডেন্ট বাং হাবি দেজি আস কোপাই গেলাং নৌ বাং হাবি দেজি লাই সনল লাপেন কে

0: karbiang longar lo ke do munit tum sitame ningpong yong titi hedi la sobang asap chekhang sige me nona kaya bangge apir the masinong e prek pik ma didi
1: kala
0: la pen ge halabang so hut la so a mobile ke ot cry halata e son lo la si la so mobile pi ne ke ot chere nang ino lom ke la pen ke halaku mane chok che der lo pusita me halake chok che bang khon sita men men ot fit la sobang elitum nepsi non mangge arona tang alam du kokma ti di arona tang yong sike chok che theglor lo ba tin me me lo pusita me adung police station do ja do hala so long mang se elitum mang pate box sike me me thangari deng che pari deng bulote la ta dai te dung la se hala so yong se hala bang so uta la son yong si claim po son te thang ka siksa ka ve deji ta non mangge sung krung lo bang fli cap ra troxi bag do bona monin armu neblo pinie non puta jok je der la asi litum sitame ning pen halaso hudabang lason ansi phulo litum ke lo kacharli sitame kado veda ingtan se damnang ko mane no gau mane guwahati son se damnang ko pen hadak damnang ko phulote bang hemsi donang ko anam chu pipo donang ko halabang sur la pansi ke claim lo latum adon adon si kiri dam dak duma ve ma la pan lase halatum sitame right thinking person do halatum da kamatha ke chok ke playing kamatha theka tum do te hala tum ni tala so me thang phanje a the ile tum ke state is sivera monit longri sivera monit apen pini pe nable ke dorap chom monit ka leha koman tu ove pe ne si dorap chom ile tum sita bang sita la so lama bang ke la phulok pen tum rup rup tum rai rai jola so abang aning ang thina bang ile tum sab che khang che lo te mesen ji pusine li la so nyong si che khang lo pulo tang te la pen ye jas me ke arona tang aron abang ili tum se pari deng de det nangi men men ke ala jong sila son claim lo pulote police are reading police at no long ka long thing a police station do asi pholok nep check puita me hala daksi pele nangi la me thang yong si aron che pari deng der lo pulote la ke dai do kolo ke phoji da pho det po asi la son kang thilang so son alama bang ke non e frank ke phu phe der nangi bang phansi ne li matha la pen ke ili tum ka do ve tum si dame
1: সোশ্যাল মিডিয়া ননা কায় কে চিথাং পিকসা সিলা সোশ্যাল মিডিয়া আজয়নি পেন তাইলি তুম খে পেন খেয়াং বং কচারবো লাপসন দুকক দিতি তেলা সি সোশ্যাল মিডিয়া পেন তালা খে পেন খেয়াং বং কচারবো পাবিদাজি ফান ইলি তুম খাং উন মাসা
0: খাং উন বলহলা সোশ্যাল মিডিয়া কে দামা তুম সোশ্যাল মিডিয়া কে অর্ডার তুম তা আ মোবাইল হ্যান্ডসেট বং অর্ড থেকলো সোশ্যাল ফেসবুক দাম থেক la pen ke gopila youtube along upload thek la so ke thek chot bangali de nei ahoglo social media bangke ali da du yongsi or thek pe melo bulute yongsi ko pine son bak alama phuthak yongsi litum lam the che pa choy nei bulute social media facebook pe ne pen ke joy pic prapik ma te di am pen ada ke la pan tangka dam de non ta bang pharu throk pho বাংসুরি ইং কয় ঠংকে বা মনে জং সিলি তুম চে তং সি চেং বাই নাই পুলোতে ক আনা তাংকা নেগে দামি আদা সিতা নন সোশ্যাল মিডিয়া লং ইয়ং সিলি তুম পিলো পুলো তাং তে লাগে সুরি কালি আলাক তা কোমানে কোমানে তুমকে লে রক জি আলা সত তেং পুলো তে লাসি কে নাং সত কে মেসে নালাম এলি তুম কাছে থানজি লাসন বিডি সুরে সিতা মে কাছে পাচ্চ জি এফান পুলো তে লা আকে রাব থে দুং জং সি অট ঠেক ঠে পুলো তে লাগে সুং ইরাপ ক্রুং কামল লাপেন কি সুং দা সুং বমল নন এলিতুম লাস সোশ্যাল মিডিয়া কে অট কে ঠেক থে পুল কি পুনাং পো ঠেক সেরাসন তে লাসন ক্লাংলে দেজি আছে আবাং ফুটিন সিটামে নন বাং কে কেউং ডুং কে এলিতুম সোশ্যাল মিডিয়া কে অট পুলোতে লু কে ঠেক তুম লোক মাতি দি লু ঠেক ঠে পিনে তুম কে অট এল লাসে আলাং তুমি তা লাবাং মাথানং কো কপি আ কন্টেন্সি কপি আ সন আলাম আর্জানসি la social media long ki pi mema ki pi noma halabang so bang elitum la social media ke odatum matha thek nang po matha nang po ben la so ka matha teng si glem nang po la si la so bang elitum sita chere nei la pen ke bang akhai ka pre ka pre ka tum sita me chere nei social media la bang so importance bang ke bisaralam newspaper long ke bang ada ka content langi pi mema pi noma la son dei ইলেকট্রনিক মিডিয়া লং সিতামে জং সিলি তুম লো লো পুলো তাং থে গোপিলমা পিমে মা পিনো মাহালা তুম লাঙি সিতা নন কে ঠেক লং সন বাংকে ফেসবুক তাং হ ইউটিউব পি নে লং বাংকে হালা তুম কে পেনাং নুং লাংলে লাসি নেলি গোপি মা গেলো নাং লি গোপিলমা গেলো তা ক্লাং এডলো লা পেন হাদাক লো তাং লো পুলো

0: la ke pir the adang moni chum si ke lang lo
1: khe su aju tang ju bat nim rokom pindeng sum po chari chalom la pen ke do anaja kom kusona bidi pen si cherai kom tibun ji sa
0: pindeng sum po pulute methang pindeng sum po bangge chinghon nang po la pen ke la so pindeng sum po chitali tum son se da thek nai বিচারলাম ননে তোমার পেন্ডিং সময় পহু সিপং পিনি নেছি তামে গোপিলমা হা হুজাই মানে সিগে থাক হা বাংতম সিগে থাক এলিকে নাম দুন প্রচার বাক চলা সালি লাদাখ সি লাদাখ বাংকে গোপিলমা হালা লালা চোখি চোখা লান্তা নাংলি রকল আমাং গেলি তুম আনাম গেলংে বাংতুম জলা সন সিদলা সিলাস চেরাই কম নাই বলতে সন বাংকে কারবিয়ে তুম বাংকে এলি তুমি কাইটা কে দেড় দুন নন সিদা কে দেড় দুন লাস প্যাটেন লোমা জিও ট্যাগিং গোপিনী নে লাহুই বাং ক্লেম নাই ক্লেম লো বুলোতে আবং কনুট কাপড়ে কে তুম নাং অর্ধন থেক থেলাম লাসি জুটাং জুবাত বুলোতে কিলুন কে কান্দেট কালি গেমা দিদি কালচার বুলোতে এশিয়া খেয়ে তুম কপি মা কে ঠেক হা কুমান্তু ওয়ে পেন কপি সিনাং এ ঠেক মা হালাস কাচিনি মা হালাস কাদু ভি পাংরুম পেট বাং ভানসি পুদাম লাসি জুটাং জুবাত সি তামে লাপেন কে লুন কান ইয়ং সি লা চে রাই থিপ নে বুলোতে মা কার বি আলাম দা চে ঠেক নাই আকার বি আলাম ইয়ং সি চে ঠেক ঠে তে লুন তা নন মা কা প্রেক কে আইলি তুম ঠেক থে দেটপো সনসে ঠেক থে দেটপো বোচে ঠেক থে দেটপো লাসি হাকু তুমকে বাঙে লামা বাঙে যে ঠেক পেমে মারি রে তক করলে ঠেক ঠে তালাং তুম কারবি আল্লামা বাঙে ঠেক পেমে লাসি হালা লোকে ঠেক ঠে ওবে তুম কা সনসে তে কাং আ লুন পি নে ইয়ং সি ননেলি তুম আর জুলো পুলোতে লাননেলি তুম আ হির জির তাং হম আসন গা প্রে কা প্রে কা বোচে কে হালা সং ডেং বাং ননতা লিদুন দে দে কে লিদুনিয়ে দে দা থে বাঙ্কে লাকে ইলি তুম লাই মে থাং আল্লামা বাং নন চে তিনি বমলো লাসি লা জুটাং জুবাদ ল কাদু কবিল লো চংসি চেরাই কম থে কে চেংসি কে লি তুম মঙ্গে লাই মেথাং আলাম মাং চেঠেক পেমি লো চেঠেক পেমে লো পুলো তাংতে চকি পুষি নেলি মাথা লান পার্সি তামে দাগলি তুমি চিরে নাই বাংকে নন কে ইংটান কালচার সি জাসমেট কে বাং হাই ডং কিমা দিদি লাস কে হাই ডং আং বং সি তামে কপিল মা এলি তুম লাই মেথাং জুটাং জুবাদ আবাং হানসি তামে এই নাংপো চারি চালমা মোমকে লাংদাম লো পুলে ননি লিতুম এ থাং ফানলে চে লাংদাম নাং ইন্ডিপেন্ডেন্স কে লং আর্নি পেনসি লিতুম ফানসি তামে আদাং এসি চারি চালমা মো লালা পলিটিক্যাল ল হালা দাক বাংনাই কে ঠাই পিডো সিক্স শেডিউল দো লাপেন হালা সিক্স শেডিউল লং কো পিপিসি কে ডোমা কাবে মা লাগে লিতুম কাদো কবে তা কাচি নিয়ে তুমি নন বাঙে কে অং ল হালা স টেং পেন কে ক্লেম যে বাং ফানসি লিতুম বরি নং খকপো লাসিলা হুই কাদো কবে কে চেরাই কম যে বাং ফান কে লি তুম ফানে কাউন্সিল নং পিল লাসিলা কাউন্সিল কা চারি তুম বাং সে লাহাই কাদো কবে বাং কে লাম কি জুতাং জুবাত কাদো কবে সে তা ডাক সে আলাং লি তুম সি কোসন সি কে চেরাই কম থেকে মা হাল হুই আরন তাং পিনচং সি লাবাং চেরাই নং পো পুসি নেলি আং কে লাসো তেং ল বুলোতে লা আরন কা পিনচং উ না যাকং হেন নন লমকে যা কং কে থে নাই কে ননে কাউন্সিল লং আমাকে ঝাক দো হাদা কিসুং লর দো প্যারেগ্রাফ থ্রি দো প্যারেগ্রাফ থ্রি এ এডিশনাল লাসনা পাওয়ার দো হালা স পাওয়ার টেং ইং সি আরন আং পিনচং দুন পেমে থেক লো পুলো তে ইলি তুম এমে থাং আলামা কি আজু টাং জুবাত কাদু হাবিস্তা চেরাই কম উঞ্জি চেরাই কম থেকে বুঝে নেলি মাথা
1: নর্থ ইস্ট না কে দোয়ান কে পুদাম লো পথে খেসু সাইডে লাসে স্যার খে সো কে দোয়ান সরকার পেন কুপি পিসি জাকং কে লং লাপেন কো আনসি এলে তুমলা সো জাকং পেন চেরাই কো মুনজি সালে তুমলা খে সো আং বঙ্গান পেন
0: তো কনস্টিটিউশন জং সি লাংদাম লো পুলোতে তৈলি তুম ভানসি তামে সিক্স শেডিউল নং পিল লসন থত সি কপিলমা মিজু তুম কে তা ফ্রাঙ্গে সিক্স শেডিউল তা নন কে ফি স্টেট চে লং লো লাতুম মঙ্কে লসন ধাক ধাক সি লাদাখ খাসি গারু লাপেন জয়ন্তিয়া তুম সিতামে আমে থাঙা কাউন্সিল দোল হালা স লং পেনসি লাস কাচেরাই কম ইয়ে বাং ফানকে বরিন লান পার সিতামে ন নাগাল্যান্ড আমে থাঙা স্টেট পুইটা লাসপেন আ কেলে কে 371 হালা স্পেশিয়াল প্রভিজন দোলাং লাসন সি স্পেশিয়াল প্রভিজন মিজু তুম ফান্দাডো ত্রিপুরা তুম ফান্দাডো লাসে এলি তুম বাং ফাঙে স স্পেশিয়াল প্রভিজন পুকাবি হে সিক্স শেডিউল লং সি কামে মে আন কে ডাকসি থাইল পেলা স তেং সি আফি এলি তুম কাছে সং দোল আফং আফং কাছে সং দোল ও এ ওয়ে কাছে সং দোল আলা স কাছে সং তেং সি এম ও ইউ পি নে চে টকল এম ও এস চে টকল আলা স তেং সি আকেলে সে সিক্স শেডিউল পেন আকেলে পুইটা নাং পিল লাসে হালা হাই আবাং সে এলি তুম নন বাংকে আকাম পে বাং পে মে ঠেক নাং পো লালো পুলো তাংতে এলি তুম

পাগলা পেন লাগে খাইছো মারানি তামে চেরাই কম থেকবো লান পারছি তামে লিতুমকে লাই বাংকে আর্টিকুল লা ফান্ডামেন্টাল রাইটস লং পেনছি তামে হাডাক পেনছি তা লংপো লা সন্থকছে আর্টিকুল 29 লং মাসি তা হাডাক মাতাকে টকদো জংসে আমে থাঙা লাম দো কক আমে থাঙা স্ক্রিপ্ট দো কক আমে থাঙা কালচার দো কক পুলো থাংতে এলাকা চেরাই উনজা কং দো লা সন্থকছে আর্টিকুল 357 মে 347 মে কান মিয়ংটা আতিং সিতামে নন ইলিতুম সিতা এমে থাঙা লাম সিতামে সামাং বং তা পাপে হক উন স্টেট গভর্নমেন্ট তুম

0: 19 la lapen article 14 da wang joi po lapen article 29 da wang article 347 meang yang ta la wi da wang po la so teng lo bulote hala dak pen si li tu ma ja kong mang ke chiri dun nang po la so chiri dun lo bulote chok nang hi pu si ne li ke matha
1: ke pen ke yang bong si char bu lo pote ili tum munit tum ge apran ge dam bek to ke ko mane ko na ne dim ke du o dim da pran dam ta du lo Lazi sa non ke bang ye por mang ke ko son abidi pen sila kachar vo pohin mang ke ke pa vid det unji sanang li ke jut si radio kar jura tam
0: la so impact bang ke la ka impact ke the dung lo da ke khai ka pre kang bong yong si ga char vo dolo ka che chok dolo aron maya son anang ding nang lelo pulo tang te muni da pran ke dam dopo akhia dat kana hok dopo lapen la song bong wen ta displacement dopo non elitum da ge hem eri thir klong puita me elitum sita me bang sita me la so adim chetrek nang ko ko ka chetrek lo pulo te hadak ke do dam ji ka prega dim ma ko son panela chi ne la huya ki sung dolo lan par sita me suar lu tum lapen o sumar tum ke pho bang akeli hala so jong si khai kapre kapre kang bong achar vo dulo bulote arlo somar la penke o somar atum ke pho bang litcha la si la song bong mu pen pulo pran muita dampo pran muiga dampo na po 2005 an inkanta ili tum ta charchi malong ke bang flikkep so se ne pi ne dam jilo ma ti di lan par sita me arlo somar atum la son ke pho do la si kapave pin nei pulo tang te ladak ke ke lang nang ye bang ke sarkar atum sita me jase me la so economic condition bang choklem chodama mo kang thur thegi bang phanjong si abang putin sita me ahem cholong rep dolong rep pulotang te la so kachar vu ji bang ke la pan nang klang le de ji pu matha jong si ke chulong le du pulot hela ke chulong atum manga chu pi tin dun la sando bon ni tum phan na deprivation ni tum phan ne ke lang rem ni tum phan ne ki pi pon pe yola huya lam nang dokok po তাছে লাসো কাপা চিংড়ি ঠেকে পা গভর্নমেন্ট তুম ক্লেম তে মেসেন লান পার সিতামে গোপিল মহলা আস হাম ফাং তিন লং সিতামে আখাই তিন লং সিতামেলা রাইট থিঙ্কিং পার্সন তুম কামাথা কে চক লাপেন কামাথা কে কেং জো লাসো আবাং ফুয়া তুম বাং লাহুই কাডো ওই কাইটা চেরক দুন টক পেন লাং দুনরা আমে ঠাং মে ঠাং হাম ফাং মে কার তুম ফান চে থান লো পুলোতে মেন মেন লে উন এটা পিজো কে লবাং সো কাচার ও বাং আবেদে জি পুসি নেলি মাথা
1: prevention of communal incidents aso puthak ritum chethan ponlo chingki ponlo la pen radio kar jora tum tame pinan ke nang chini dun po pusining thelo la sar ili tum la solam chethan nam bolo te tong tong ge jut se tame isia poralam do kok pot pini bangala pan chethan pen ritum inton poni kolo na
0: jok lo kardom
1: kardom
2: la pon apor nang litum pinialam cha rajai mek angdeng along খরসিং তেরন লাপেন হুটবাং হারমোনি বেয়ং বং চিহুচিপুত আর জুইকলং টাংলো লাকি আকাশবাণী দীফু নং স্টুডিও ঘুরিয়া পর পরফাইনের কেপরা মিট প্লি কেপরা ফর দেলহি পেন কাপচেটাক হিন্দিয়া লাম পেন সামাচার সান্ধিয়া আর জুলং ইকপু লাপেন পরফাইসের কেপা পর দেলহি পেন কাপচেটাক ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন আর জুলং ইকপু

আডুন্ধুতা চন্দ্রকান্তা তেরা আঙ্কিলো নালু আর জুয়েক সেনাং আলো নালাম থে বাংসো আপিয়ার ঠেক।

Sí. Akaprega pule along jong si pajoy thu puloti labang so lang chi hu thu det ta hai dong kor la pen lang tu akung ara long lang pachiti wok long le det nang chi jong si la son chiti wok to puloti la so di ma long bleaching powder mati bleaching adu rik kalite te nang chi ki junalang ki bi i alang bong mati aphuli কাইকে দি ভেরনংজি লাপেন লাংগাছো এন হুটা ইরি পেনছি ফুফেরা আবে কিডো আহার লুং পেনসি লাং চোসক নংজি কেনাং সট কাপাছি নিয়ালামজির লাপন ইকছতল আদুন থুটা ইনুট পেন আছে আলু না যায় মেক আং ডেং আলং চন্দ্রকান্তা তে রাং কিলু নালুন আর চু ইক সিনাং আলু নালাম থি চেলাং পেট চেসং লুটি

আদুন্ধুতা চন্দ্রকান্তাতে আংকিলোন আলুন আর জুইক সিনং আলুন আলাম থে ছিংরুম নং ওয়ে।